0: ক্যাপচার আলোরলে
1: টেন গেরগেন বাটন লরলে
0: নং হরি টেনজন আলোরলে
1: টপ চনসা তো চেতো নাচো সিপি গাটস লেনজ জো জোকি টিনজে জা

0: আরে রেনচে
1: আমাকে তো দিলি মো
0: আরে কোন টান্সন মাইকন নি বলে কত কত নরা তা না থাকর তো ইউরা মাস মা চেক সাখ না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন টান্সন মাইকন না তা নি কোয়া তা চামাস গিয়া
0: আ আরে কোন টান্সন মাইকন তা সাগজি চিগেরা দাও না তা মর গাঙ্গো নি গরা তেজ কি সুমতে চিগচিজ গরা তা ইয়া না গামো সুঙ্গ লখতে না কেনি আদিচিজ জোগনো চো মখসাসে কি চোচ
2: চি তিরা তা মর গ খরমো থেমকিনি মারাম বাপ তুম নোরক
1: ama ama ama dengi e zi anige na nguzu chira sozoki
0: marge nganiga yak chamoz gondig tang ikhin ta
1: mangi mumaz ni na na ngila na ama menkana chi chu zita na ta dar tsalo sun nuria aka
0: oi
1: na menkan ti ni na ta nyeli menchi kuna chu kuzi ni ku mo zi na rekon sa cha ti mine na ngu chu khalon sa cha ti na ta busan chu mari pa
0: jo gu wa la ngan golo kormo ma na chu zu na cha zu khalon gorak cholo gorak ট্রান্সফর মাইকানি তা শাংচিন ইয়ং নিয়ামলি মানজি গুনা চকয়া মানরেন দা কাজি মেক ন গামুরা গানি গা তনি দন তুখ চিক করঙা দানটা আরংকি তা গরম স্টংস গরা কুমার গুতায়া
1: আমা আমা আমা আমা তা চসুগি তা চসুগি তা নিলা ন কাতা না অনসা আমা সি দাসি জুগু জি তে
0: ইয়া তা চুন জো না মাসং কো আ খাপরজ গ তা তা জি না হাগ গো না পা মারি নিয়া চেরা থিমে থিমে ওক
1: আমা আমা আমা তামাজ মো নিরে
0: মঙ্গ মো
1: আমা মানা না চি মেকং গ না খাপরং জাসি
0: তোতা দেখি আছি ঠিকো থগো দনসম
1: আ
0: জেলদন গথ
1: আ
0: দন দন দরিয়া
3: শকংল কোয়াক নানা জংসং মানদম রিনজর পগনল শোনা জংসং মানদম জংজি জংকম ঠনা জংসং মান